0: हेलो हेलो
1: आया नमस्कार
0: आया नमस्कार आया
1: आया मुझे मुरली मेरे को दिल्ली गांव पर बोर्डो जिला बरगढ़ रो
0: बस बस यहाँ जिने उपिन आया कहूँ तुले मुरली वाले फोन ना लगवार बोली
1: कि आया तांगोनी कंप्यूटर मार दिले ना ना उठने बोले
0: आगे आगे तांगोर से जोश कोथा हो तुलो आओ कहूँ तुले आया कर फोन टन ना लगवार बुदर देखून लाइक गोला মানে এটা এটাকে বলছেন লটারি
1: আজ্ঞা
0: মঙ্গা সালে বসিছন ভাই লাগুছে আচ্ছা কান শাড়ি ধরিছন কেন ডিজাইন ধরিছন এটা
1: গোটে ওয়ার্ক পালা তাহলে শাড়িতে ব্লাউজ পিস ওয়ার্ক হয়েছে আর তাহলে গোলাপ দানা পালা
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে বান্ধটা হয়ে গিয়েছিল কি নিজে করলি
1: না এটা হয়ে গিয়েছিল পেপারি দিয়েছ
0: আপনার আড়ে বর্ষা না হওয়ার সিয়াড়ে সবুড়ে বর্ষা হচ্ছে
1: দেখুন তো আমার এরিয়াটা বর্ষিবা
0: মনোজ ভাই একটা বি না লাগি পারবার গাঁ বল ঠিক করলে উল্টে পুল্টে করে লগো ধুবে বলে হওয়া আগে মানে নাগ ফাঁসর কেন গীতটা শুনবা বলছেন কেনা এ রাতে পাইব কেবে।

0: 17052577, আইএফএসসি কোড SBIN00059 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনিথরে কই রকুছু, 10861705257, আইএফএসসি কোড SBIN00059। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকাররে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে, এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 06632410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কই রাখুছু, 06632410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: আপন মানে সম্বলপুরী গীতর কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। ইহাদে ধরণীধর পটেলঙ্কর লেখানু শুনুনি গীতটা, শিল্পী আরতী মিশ্রা।

শ্রোতা বন্ধু, এহেদের সমাজ থি বড়ভাগী যুব সমাজ তমাখু সেবন্থী অভ্যস্থান। ই তমাখু ব্যবহার লাগি প্রত্যক্ষ হিসাবে বলুন কি পরোক্ষ হিসাবে বলুন, সামাজিক অর্থনৈতিক আর সবু দিকে অগ্রগতিকে বাধা পৌঁছছে। হেদির লাগি ই তমাখু সেবন নাই করবার কথা, এহেদের আর ভবিষ্যৎ বংশধর মানকু সতর্ক সচেতন করবার জরুরি আয়। এই বাপ্তি আগে কথা হেমা। কার্যক্রমের পহেলা গীতটা শুনুন, সিনেমা রাজা কো রানী সে প্যার হো গেয়া, গাইছেন শ্রীনিবাস আর অনুরাধা পড়ুয়াল, গীত লিখিছেন জাভেদ অখতার, সঙ্গীত দিয়েছেন যতীন ললিত।

0: নাম যেতে আক্কা দাঁত আর মেঞ্জকা দাঁত ভি যে বর্ষক বারো মাস আর সুইয়েটা ঋতু বলিকি ঋতু সুইয়েটা বাল না হলে নাম প্রকৃতির নামে জিয়ানু নাম এর দাঁত যে বিশেষ করে মুনটা ঋতুবোধ হি নাম আহ দাঁত যদি তেঙ্গ থালি বেড়ি না তারপরে বার্ষা তারপরে পাইয়া ই মুনটা বোধ ভল করি নাম আহ দাঁত আর ই মুনটা ঋতু ভিতরে আর অন্ডনটা আতলি ঋতু গুঠি সুইয়েটা মানি তা যাহা বি মান্না তা ই কথা বল নাম আক্কা দাঁত আউ হনে এর থালে ধীরে ধীরে এরা খাতরালি যে বিড়িনা বাকেন বিড়িনা মানি বার্ষা বাকেন বার্ষা আর পাইয়া বাকেন পাইয়া আদি ওটা ঋতুচক্রকে পরিবর্তন মানি হলে ধীরে ধীরে এরা খাতরালি যে বিড়িনা বোধ ইন্নে জোর বিড়ালি যে মহা মুশকিল তো হনে এমতা একলা হি মানলা এর কারণা বাকি তেঙ্গালার গুঠি আলার আর ঘায় ঘায় এরা খাতরি যে বার্ষা আঘলি যেনতা মানালিয়া ঝকির ধারালিয়া আজি সাত দিন আট দিন লেখা আলার আড়পান্তি উর্খা পল্লালিয়ার ইয়া কাঁথি ধাসকারা কালিয়া হন্যে হি বার্ষা মানালিয়া কিন্তু ইথর বার্ষা দিয়ে এরথে না মনে ঝড়ঝড় ঝড়ঝড় বর্ষা মানা কালি আর একাত্রা বুঙ্গা কালি দিয়ে ডাকিছি আর একা সামিয়ানু বার্ষা মান্না কথা যাহার লাগি কি নামে চাষ বাদ বোধ আতলি আদাত ভল মানো আ প্রকারটা যেন রাচা ভিন ভিন নক্ষত্রনু বার্ষা মানি বলিকি নামে পুরখা গুঠিয়ার ভি তেঙ্গালিয়ার ভি তা এর থালে হু যেতে জিনিস বোধ টিকি বাদলারা কালি একা বাকেন একা হিসাব নু বর্ষা মান্না কথা কা চেপু পুইনা কথা অন্য মাল্লা মানো আর হন্য ভি যদি নাম বিচার কামতি পাইয়া কথা বোন হেলে ভি আদাত ভি ইয়া হিয়া টিকি মানালি যেতকি বাকেন পাইয়া ঠনঠনি মাঘর কন কনি বুলিগিরি তেঙ্গনার তো ইথর এর থালে হন পাইয়া ভি হু হিসাব নু হি মাল্লা দিন তা তেঙ্গনা কথা মোটামুটি ভাবে ইদাদ যে যেন হিসাবে প্রকৃতি মানে মাঞ্জকিছি আর একানিকি বিড়িনা পাইয়া আর ই চেপু পুইনা কথা হু বোধ টিকি ইম্বালেন্স যেন মানা কালি আ কথা বোধটা আকুন বাড়িটি চিন্তা দু আর ইদিকে মুখ্য কারণ বানার যে নামে ই পরিবেশ গিয়ে পরিবর্তন যেন মানা কালি হলে প্রকৃতির ই যেন পরিবেশ আতলি পরিবেশ বন বাজকুন নাম এন্দের বন বুঝরত আউ পরিবেশ যদি ঠিক রাচা হলে নামে ই প্রকার যেন অসন্তুলিত হিসাব নু বার্ষা কা ই চেপু পুইয়ালি কা বিড়িনা বিড়ালি ই বোধ একখানে ঠিক হিসাব নু মানো ইদিকে সঙ্গে তাঁকে সম্পর্ক আতলি বলিকি যাহা বৈজ্ঞানিক গুঠের ভি তেঙ্গালার তা যদি নাম পরিবেশ কথা বন ভাবত হলে প্রকৃতির নামে ই যেন হারবু আতলি কা নামে যেন আম্মু কা যেন ধুকা বহালি একখানে হিসাব নু মান্না কথা ই যেতে বোধ বাড়ালি তা ই বাবদ নু ভিন টিকে জহ নাম টিকে কাছ নাখরা গে লাগান ইন্না ওটা ভাইঘারিন মেহকাদাম আর ভাইঘার মানালনার ত্রিলোচন কিষান তাম আকুন ই সমলপুর কুলুৎকানি নু রানলার আর তামে আড়পা বোধ ই গুদ্রাপাড়া ভোজপুর চাহান্তা গুদ্রাপাড়া রেঙ্গালবেড়া গুদ্রাপাড়া তামে আড়পা তা ইসান আকুন তাম রানলার সমলপুর নু আর ইন্না মেহকাদাম যে ই নামে যেন পরিবেশ আতলি পরিবেশ গেমিয়া দুইপদ কথাবার্তা মানত একানিকি তামে পহলে আড়পানু যেতে বলে পদ্মানু রাচার হু বাকেন একানিকি পরিবেশ বোধ রাচা পদ্মান্তা আর কোন তাম টাউন হি নু আতলনার আর তামে চাকরি জিয়ানু তা ভিন ভিন জায়গানু ভি কুদকানার তা ই পরিবেশ ভিন ভিন জায়গান তা পরিবেশ একানে রাচা আর আকুন নামে একানিকি পরিবেশ নু নাম উজ্জ্বাল দাঁত ই যেন যেতে যাবতীয় জিনিস একানিকি পরিবর্তন মাঞ্জিকিছি তামে এদের অনুভূতি আতলি ভিন ভিন জাগান্তা হু কথান টিকে ভি ইন্না মেনত তা আউ ডেরি ইন্দ্রিকে কামত বারা তামে গানে কাছে নিখরত ত্রিলোচন আজ্ঞা জুহার
1: জুহার আজ্ঞা জুহার জুহার জুহার আজ্ঞা
0: নিমান্ত ইন্না স্বাগত নানাল দাম নামে ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু
1: আজ্ঞা
0: হেলে যেন তাকা কথা খাতির কিচা যে পরিবেশ পরিবেশ যদি রায়লি হেলে নামে জিয়া আতলি
1: আজ্ঞা
0: পরিবেশ বাঁচর হলে নাম বাঁচরত আর পরিবেশ গে বিনা নামে জিয়া গে স্থিতি ধি দুর্বল মানা কালি জি আগে কথা নি চিন্তা কামা পলতাদ নাম তা ই পরিবেশ বাবদ নু কিছু কিছু যদি তেঙ্গর নিমে অনুভূতি টিকে
1: নিশ্চয় আজ্ঞা নেন তেঙ্গ নেন আর্মি তি আসাম তি নেগিরি অরুণাচল তি নেগি জেন কিছু জামা রাজ্য নু কুদ্দুকা দান টিকে তানে যেতকি এঙ্গে অনুভূতি আতিলে হুতন তেঙ্গ ইন্না ই মক্কা বুকু ঝোকা ঝোকা প্রোগ্রাম নু পিঙ্গাঙ্গে মেহকানার তামান ধন্যবাদ পহলে ই ডে বিষয় তি তেঙ্গ অঞ্চল ডে বিষয় তি পাঁচ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আতিলি ইদান ইন্দ্রিকে পালম কামদাম কি কামদাত পরিবেশ পর্যাবরণ ইংলিশ দিবানার এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ইংলিশ দিবানার ইদান ওটা ফ্রান্সিসি শব্দ নু অচকানার ইনভরনিয়া ইনভরিয়া মানে ঘেরনা আউ নামে উড়িয়া চাই হিন্দি তি পরি আউ আবরণ জোড়ে শব্দ তি ইদান অচকানার পর্যাবরণ বন পরি আউ আবরণ আবরণ মানে ঘেরনা পর্যাবরণ পরিবেশ বন যেন ঘেরকিছি পুরা নামে ই পৃথিবী বন আদান বানার ପର୍ଯ୍ୟାବରଣ। ଇନୁ ଜାମା ଯେତିକି ନିର୍ଜୀବ ବି ଆତିଲି, ଜୀବ ବି ଆତିଲି, ଇ ଦୁଇଟା ଜାମା ବୋଧ ମିଶିକିରି ଯେତିକି ମାନୁ ମାସ ଗଛ ଖୁଣ୍ଟ ତାନେ ଆମୁ ଜଲ ପବନ ଯେତିକି ଆତିଲି ଜୀବଜନ୍ତୁ ଯେତିକି ଆତିଲି ଇ ଜାମାର ଗେନ ଆମେ ପରିବେଶନ ବାନର।
0: ତ ଇ ଯେନ୍ ପରିବେଶ କଥା ଖାତିର କିଛି ଯେ ଇଥର ଯେତିର ମାନେ ଚିନ୍ତା ନାନାର ଯେ ପରିବେଶ ବୋଧ ଧୀରେ ଧୀରେ ବଦଲାରା କାଲି ବର୍ତ୍ତମାନ ମାନାଲି ବୋଲିକିରି
1: ଆଜ୍ଞା
0: ପ୍ରକୃତିରେ ଏନ୍ଦିର ଏନ୍ଦିର କାରଣ ଆସିଲି ଯେ ମାନେ ଏକାନିକିରି ପରିବେଶ ବୋଧ ପ୍ରଦୂଷଣ ମାନେ କାଲି କା ବଦଲାରା କାଲି ବୋଲିକିରି ନିମ୍ ଭାବଦାର
1: ନିଶ୍ଚୟ ଆଜ୍ଞା। ଇ ଯୁଗ ନୁ ଅଣ୍ଟା ଜିନିଷ ଅଣ୍ଟା ତେଙ୍ଗନ ପ୍ରକୃତିକେ ଅଣ୍ଟା ପ୍ରାକୃତିକ ତାନେ ପର୍ଯ୍ୟାବରଣ ଅର୍ ଏକ ତାନେ ମାନବ ନିର୍ମିତ ପର୍ଯ୍ୟାବରଣ ଯୋଡ଼େ ଜିନିଷ ଆସିଲେ ଆଜ୍ଞା। ବାକି ପ୍ରାକୃତିକ ପର୍ଯ୍ୟାବରଣ ଯେନ୍ତା ସଂସାର ନୁ ପହିଲେ ଗଠନ କାମ କିଚା ତାନେ ପ୍ରକୃତି ବନ ଯେନ୍ତା ନାମ ଧର୍ମ ବେଲାୟୁ ବାନାର ଯେନ୍ତା ଗଠନ କାମ କିଚା ବାଙ୍କିଚା ଜଲ ବାୟୁ ନାମେ ହାଜୁ ଗଛ ମାନୁ ମାସ ଯେନ୍ତା ରାଚା ଇ ଦେନ ବାନାର ତାନେ ପ୍ରାକୃତିକ ପର୍ଯ୍ୟାବରଣ ନିଜେ ନିଜେ ପ୍ରକୃତି ଗଠନ କାମ କିଚା। ଆଉ ମାନବ ନିର୍ମିତ ପର୍ଯ୍ୟାବରଣ କାର ମାନାଲି ଯେନ୍ତାକି ନିଜର ହିସାବ ଥି ଆଡ଼ପା କାମାଲା ସିମେଣ୍ଟ ଗେ ସଡ଼କ ଗେ ପୁଲ କାରଖାନା ଆକୁନ ସରକାର ଗୋଟେ ତାନେ ଆଡ଼ପା ପାଲି ନିଜେ ନିଜେ ବି କାମା ଚାଲି। ତ ଇ ଯେନ୍ ମାନବ ନିର୍ମିତ ପର୍ଯ୍ୟାବରଣ କାମାଲି ଇଦାନ ମାନେ ଆମେ ପ୍ରକୃତି ମାନେ ବେଶୀ କ୍ଷୟକ୍ଷତି କାମାଲି କି ଯେତିକି ବେଲେନ୍ସ ଦରକାର ଯେତିକି ଆଡ଼ପା ଦରକାର ହତକୁ ମାରିଲା ଆକୁନ କିଛି ଦେଶ ତାନେ କାଲି ପଚିଶ ତାଲା ତିରିଶ ତାଲା ଶହେ ତାଲା ବି କାମାନା। ତ ଇଦାନ ପର୍ଯ୍ୟାବରଣ ଯେତିକି ତାଙ୍କେ ଲେବଲ ଆସିଲେ ତାଙ୍କେ ପବନ ଧୁକାବନ ଯେନ୍ତା ବହନା ଗାତା ହତକୁ ବୁହା ପଲାଲେ ଆଦିନ ପ୍ରକୃତି ବନ ଭଗବାନ ଯେତେବେଳେ ନାମେ ବେଲାୟୁ ଯେତିକି ଗଠନ କାମ ଚିକାଚାର ଆମୁ ଯେତିକି ଦରକାର ଗଛ ପବନ ଯେତିକି ଦରକାର ଜଲ ଯେତିକି ଦରକାର ହୁଇ ହିସାବଟି କାମ ଚିକାଚାର ତବ ଯାଇକିରି ହୁଇ ହିସାବଟି ଠିକ ମାନେ ସମୟନୁ ଚେପୁ ଅନ୍ଦରାଲିଆ ସମୟନୁ ପାଇଆ ଚିଆଲିଆ ସମୟନୁ ଖରାପ ମାନାଲିଆ କିନ୍ତୁ ହୁ ବାଲାନ୍ସ ବନ ଟିକେ ଟିକେ ଧୀରେ ଧୀରେ ନାମ ଉଠିତ ମାନୁ ମାସବୋଧ ମୁର୍କା ଚାଲତ ତାଙ୍କେ ଆଦଗେ ଲାଗନ ଇ ବିପର୍ଯ୍ୟବୋଧ ଆରମ୍ଭ ନାମେ ଇନ୍ନାସ୍ତା ଯୁଗୁନୁ ଶୁଦ୍ଧ ପବନ ଦରକାର ଯେନ୍ଟାକି ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ହୁଆଗେ ଲାଗନ ତାଙ୍କେ ସାଙ୍ଗେ ଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ଦରକାର ଆମ ଯେନ୍ ହାପାଲାତ ଯେ ହୁଦ୍କି ଜାଗନ ଶୁଦ୍ଧ ଭୋଜନ ବି ଦରକାର ଇ ତିନିଟା ଜିନିଷ ହେଲେ ଯାଇକି ନାମ ସୁସ୍ରୋତ ଆଜି ଇନ୍ନାସ୍ତା ଦିନୁ ଜାମାର୍ଗେ କମ୍ ବୟସ୍ତି ସୁଗର ମାନା କାଲି କମ୍ ବ୍ୟବସ୍ଥି ତାନେ ହାର୍ଟ ଆଟାକ୍ ମାନା କାନାର ଇଟା ଜମା ପ୍ରାକୃତିକ ପର୍ଯ୍ୟାବରଣ କାରଣ କିଏ ଲାଗାନ ଇନେ ମାନାଲି। ତ ନାମେ ଶୁଦ୍ଧ ଭୋଜନ ହାଖରା ପଲାଲି ତାନେ ଚାଷ ଯେତିକି ଜମିବ ଶୁଦ୍ଧ ରାନା କଥା ହନ୍ୟ ମାନା ଇଏ ମା ମାନାଲି ଜମିବ ତାନେ ହାର୍ଟ ମାନା କାଲି ତ ହାର୍ଟ ମାନା କାଲି ଉର୍ବର ଉଜାଗର ଯେନ୍ ରାହିଲା ପହିଲେ ଯେନ୍ ଖାତୁ ଚିଆଲକାତ ତାଙ୍କେ ଜୈବିକ ସାର ଚିଆଲକାତ ବାକି ତାଙ୍କେ ଉର୍ବର ବଢିଆ ରହିଲେ ତାଙ୍କେ ତାନେ ଫଲ ଫୁଲ ଚାଷ ବାଡ଼ି ଅନ୍ୟ ଯେତିକି ମାନାଲି ବଢିଆ ମାନାଲି ତମେ ଶରୀର କେ ଲାଗନ ବଢିଆ ସୁସ୍ଥ
0: ଶରୀର କେ ଲାଗନ ଭଲ ରାଚା ଆରୁ ଅନନ୍ତ ମୋହ ଥାଲି ବି ଆଦି ମିଠା
1: ସୁସ୍ଥ ରାଚା ହୁବାକି ନା ଆଲାର ସତୁର ଅଶୀ ନବେ ଶହେ ଶହେ ପ୍ଲସ ଉଜାଲିଆର ଆକୁନ କିନ୍ତୁ ପଚାଶ ଷାଠିଏ ଗି ବୁଙ୍ଗାର
0: ଆରୁ ନିମେ ତେଙ୍ଗନା କାହାତି କି ଯେନ୍ତା କା ଅର୍ତୁ ସେ ଯଦି କୋଡ଼ିଏ ଏକୋଇଶ ବରଷ ବାଇଶ ବରଷ ନୁ ବି ହାର୍ଟ ଆଟାକ୍
1: ମାନା
0: ଇ ଯେତେ ଖାଦ୍ୟ କେ ପ୍ରଭାବ
1: ଗଲେ
0: ଠିକ ତେଙ୍କର ଅନ୍ଟା କଥା ଯେ ନାମେ ଜିଆବତ ଭଲକିରି ପଇସା କମାଣି ନାନତ ଭଲକିରି ରଥ ନାମେ ବିଲ୍ଡିଂ ମାନ ନାମେ ଗାଡ଼ି ଭାଡ଼ି ଯେତେ ମାନ ବାଲଦାତ ଚିନ୍ତା କାମଲ ଦାତ ରାସ୍ତା ମାନ ବାଲଦାତ କିନ୍ତୁ ପରୋକ୍ଷରେ ଆଦାତ ନାମେ ଏଇ ପ୍ରକୃତି ବନ ଅଣ୍ଟା ପ୍ରଭାବ ଲେବଡ଼ାଲି ପ୍ରକୃତିକେ ମିଆଁ ଆଉ ଇ ଯେନ୍ ପ୍ରାକୃତିକ ଯେନ୍ ପରିବେଶ ଆସିଲି ତାକେ ମିଆଁ ପ୍ରଭାବ ଡାଲାଲି ବୋଲିକିରି ନିମି ତେଙ୍ଗାଲଦାର
1: ଆଜ୍ଞା
0: ଆଇ କାମଲା
1: ଆଜ୍ଞା
0: ହଁ

0: গীতু তাম এঞ্জিকাত তসিল টোপু আজ্ঞা আর তামে যে দোলা তলনার আর পাহাড়িয়ার হলে ইন্নান্তা মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম বন ঈশানীয়ত ফের ঘায় যে তেরিন জুহার।
1: শুনিলে কিষান সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং।
2: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজর নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% GST সহ মোট 266 টঙ্কা কেবল NEFT অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086175257, আইএফএসি কোড SBIN 00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086175257, আইএফএসি কোড SBIN 00005। আবেদন পত্রের ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: আপনমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। আরম্ভ করেছো ওড়িয়া কথা চিত্র গীতার কার্যক্রম। প্রথমে শুনন্তু বধু নুহে মু বন্ধু কথা চিত্রর এই গীতটি। গাইছন্তি শ্রীচরণ এবং অরূপা দাস। গীত রচনা এবং সঙ্গীত সংযোজনা মন্মথ মিশ্র।

0: हेलो,
1: हाँ सर नमस्कार।
0: नमस्कार आज्ञा, आपको स्वागत करुछू आज कार्यक्रम के।
1: हाँ धन्यवाद सर, मुझे राधाकांदा बाबू कहूँ सर, बरगढ़ जिला विजयपुर ब्लॉक जलपाली रो।
0: आओ राधाकांदा बाबू, केंदा अछन?
1: हाँ मुझे तो भले सर, आप केंदा अछन?
0: आपन केंदा? हमें तो बहुत बढ़िया आज्ञा। आप केंदा केंदा पैन पर रख पड़ला नो गिनी?
1: हाँ सर, ये तो पैन 3-15 दिन वर्षा हो जी, 3 दिन में वर्षा जी तले इधर।
0: अच्छा बरसू छे तेल?
1: हाँ वर्षा जी तले सर, इधर बहुत देर से वर्षा जी है।
0: पोला पुलिन लागि सब व्यवस्था हे परवा कि नि? आज केन गीत सुनमा कोन?
1: कथा दे दिली मां को र तो कोन तो धरि मा चली सिकली से गीत सुनमा।
0: কথা দেইথিলে ইয়ে মারো?
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক, যাও কানা কানা, বাকি হালচাল কেন কেন কোন? হ্যাঁ
1: বাকি হালচাল সব ঠিক আছে স্যার।
0: যা বি হো
1: মানে সব আমি গোটে জিনিস আপনাকে পত্রাই বলতে।
0: হ্যাঁ আজ্ঞা কোন?
1: ই সোয়েল আমার যেন ইরা যেন চিঠি পত্র মানে কার্যক্রম মানে ইমেল নিয়ে যেন সেন্ড করি, সেটির অ্যাড্রেস দিয়ে তুমি বসা রই কাম ওই ইরা এজ সেন্ড বলি বলে কি নোট ধরে কি
0: আপন কানা এড্রেস কানা লিখিছন কোন তো?
1: আমি লিখিলি AIR ডিউটি রুম সমলপুর @gmail.com লিখিলি।
0: হ্যাঁ ঠিক তো, AIR.ডিউটি রুম হবে আগে।
1: হ্যাঁ .ডিউটি রুম তো।
0: হ্যাঁ ডট মানে AIR.ডিউটি রুম@gmail.com করবে বলে হবে। হ্যাঁ
1: ঠিক আছে স্যার, হ্যাঁ ধন্যবাদ।
0: ঠিক আছে, বলে কেন গীত শুনমা বলে আগে?
1: কথা দিয়ে দিলি মা তো।
0: তার কেন কেন গীত রাহে তির?
1: বহুত
0: ধন্যবাদ আজ্ঞা, নিহতি ভাবে মানে মার পণত ধরিকি হি আমি আগকে বড়সু চালি শিখসু, মানে কহবার লাগি হলে গোটে ছুয়ার পহলা গুরু হোছন মা। মাঙ্কর নু হি ছুয়া চালবার শিখছি, তাঁকর নু কথা কহবার শিখছি, তাঁকর সঙ্গে অলি অর্দলি সবু করিতেছি নিকে। আজ্ঞা আজ্ঞা, তো আজি সুন্দর গীতটা যেন বাছিছন সে গীতটা মা মানুষ ডেডিকেট করদমা, আউ তার সঙ্গে সঙ্গে আউ কাহা কাহাকে ডেডিকেট করবে কোন?
1: শ্রোতা মানে টিকে অথন নাগু পাত্র, চিত্রসন সাবর, মনোজ পটেল, ক্ষমা সাবর, সাউ কুশবা বইর, মুনা পণ্ডা, রাজেন্দ্র বই, ভক্তাচরণ বই।

0: हेलो हेलो आया नमस्कार आया बस बस यहाँ जिन उपिन आज्ञा कहते मुरली भाई फोन ना लगवार आज्ञा आज्ञा जस्ट कथा हो कहते आज्ञा फोन टा ना लगवार बोलते देख लाइक गला মানে এটা এটাকে বলছেন লটারি আজ্ঞা মঙ্গা সালে বসিছন ভাই লাগু যে আচ্ছা কেন শাড়ি ধরিছন কে ডিজাইন ধরিছন এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে বান্ধটা হেক রাইছিল কি নিজে করলি মনোজ ভাই লাগি পারবার
1: গাঁ
0: ঠিক করলে উল্টে পুল্টে করে লগো ধুবে বলে হওয়া মানে নাগফাসর কেন গীতটা শুনবা বলছেন কেন এ রাতে পাইব কেবে
1: খোঁজুছি মো বউ সোনা রাখি ঝিও দিয়ে যে গীত যেন
0: যে আচ্ছা ঠিক আছে আর কা কা কে ইয়ে করমা আজ্ঞা
1: ডেরকে তো করমা আইয়া বহুত ভাই মানে হইছন বহুত সদা বুয়া মানে দিও যা
0: আজ্ঞা
1: মনোজ পটেল কল করে তাকে ডেরিকে তারপরে আমার যশবন্ত পাই উপেন্দ্র সোনা তেহিরাম দীপ শঙ্কর মেহের দেবরাজ মেহের রবীন্দ্রনাথ মেহের সত্যভামা মেহের লিঙ্গরাজ মেহের আউ আমার অচন চিত্রসেন সবর নাগু পাত্র হরেশ বড়ুয়া এটা বহু শ্রদ্ধা আছে আজ্ঞা আউ ডেরিকে আপনার সমস্ত কর্মকর্তা তথা সবু
0: আজ্ঞা আজ্ঞা সমস্ত ডেডিকেট করদম আর শুনমা গীতটা আজ্ঞা
1: জোয়ার
0: আজ্ঞা জোয়ার।

0: ক্ষেত্রকে প্রোৎসাহিত করে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা আজ অতিক্রম করেছে তার দশটা বরস। অনসর ঘরে জ্বরে পড়েছেন চতুর্ধা মূর্তি, গুপ্ত সেবা উপচার লাগিছেন দৈতাপতি সেবক। রায়ে পাঁচটা জিলান ধানঘিনা নাই হয়েথিবানু ডালুয়া ধানঘিনা সময়াকে আয়বা শুক্রবার তক বড়া যাইছে, সূচনা দেলে খাদ্য যোগাণ ও খাউটি কল্যাণ মন্ত্রী। 2027 ফেব্রুয়ারী মাস নু দুই নম্বর খেপ জনগণনা লাগি সবু প্রস্তুতি হয়েছে মূল বলে সূচনা দেলে জনগণনা নির্দেশক। ম্যাট্রিক সপ্লিমেন্টারি পরীক্ষা 2026 আউ রাজ্য মুক্ত বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষা 2026 আয়বা কালঠানু মূল হইকরি চালবা এই মাসর 10 তারিখ তক। ঢেঙ্কানালন চালিথিবার ভারতীয় জনসঞ্চার সংস্থা আইএএমসিটি 2026-27 শিক্ষাবছর লাগি না লেখা প্রক্রিয়া জারি। ভারত ও ইংল্যান্ড ভিতরে আয়ষ্ঠান মূল হচ্ছে পুরুষ বর্গ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। শ্রেয়স আয়ারঙ্কর ক্যাপ্টেনশিপ থি ভারতীয় দল খেলবে টি-20 সিরিজ। আউর ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান সূচনা অনুসারে আয়বা দুই দিন ভিতরে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা ও ইতার প্রভাব থি আয়বা সাত দিন তক রাজ্যের ভিন ভিন জায়গানে বর্ষা সম্ভাবনা। এছনির মুখ্য খবর ইন শেষ হলা, আর বেলার মুখ্য খবর শুনি পারবে সঞ্জর 6:05 থি।
1: সম্বলপুরী মুখ্য সংবাদ শুনিলে আপন মানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। আরম্ভ করুছু লোকগীতর কার্যক্রম। আজি এথিরে খঞ্জনি ভজন শুনন্তু, পরিবেশন করিছন্তি কেদার সোনানি এবং সাথী।

শুভ সন্ধ্যা শ্রোতাবন্ধু, সময় পাঁচটা বাজি তিরিশ মিনিট। প্রতিদিন পরি আজি সন্ধ্যার যুববাণী কার্যক্রমকু আপন মানঙ্কু স্বাগত জনাউছি মু আপনকর প্রিয় যুবসাথী প্রিয়া শতপথী। যেউঠি অছি সবুজিমা সেইঠি অছি জীবনর।

শ্রোতাবন্ধু, আকাশবাণী সম্বলপুরর যুববাণী তরফর সাপ্তাহিক নিযুক্তি সূচনার এক নূতন কার্যশৃঙ্খল আরম্ভ হয়েছি। এথিরে আমি বিভিন্ন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠান পাই আবশ্যক নিযুক্তির সূচনা প্রদান করুছু। আপন মানক পাই প্রথম নিযুক্তি সূচনা, ভারত সরকারক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থান ইসরো শ্রী হরিকোটা পাই শিক্ষক আবশ্যক। টিজিটি গণিত বিভাগ পাই শিক্ষকঙ্কর সর্বনিম্ন যোগ্যতা 4 বর্ষর ইন্টিগ্রেটেড ডিগ্রি কিংবা স্নাতক এবং বিডি কিংবা এমএডি হয়েথিবা আবশ্যক। এথিরে তাঙ্কর অতিকমরে 50% মার্ক রহিথিবা আবশ্যক। এথিপাই তাঙ্কু বিজ্ঞান এবং গণিতরে পাঠ পড়াইবাকু পড়িব। গণিত পাই গোটিয়ে পোস্ট, বিজ্ঞান পাই গোটিয়ে পোস্ট, ইলেকট্রোনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষক পাই গোটিয়ে পোস্ট এবং প্রাইমেরি শিক্ষকঙ্ক পাই 6টি পোস্টর পদনিযুক্তি সুযোগ রহিছি। এই শিক্ষক পদবী পাই আবশ্যক প্রার্থীঙ্ক বয়স 7/7/2026 সুদ্ধা 18-35 বর্ষ মধ্যে হয়েথিবা আবশ্যক এবং প্রাথমিক শিক্ষকঙ্ক পাই 18-30 বর্ষ মধ্যে হয়েথিবা বাঞ্ছনীয়। আপন মানে সবিশেষ বিবরণী পাই aps.shar.gov.in কিংবা www.shar.gov.in রে সূচনা পাইপারিবে। প্রার্থী মানে কেবল অনলাইন মাধ্যমে দরখাস্ত দাখল করিপারিবে। জাতীয় আইন ট্রিব্যুনাল কোম্পানি তরফর সূচনা, যুগ্ম নিবন্ধক বা জয়েন্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রোগ্রামার, কোর্ট অফিসর, ব্যক্তিগত সচিব, বরিষ্ঠ আইন সহায়ক বা সিনিয়র লিগাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, ক্যাশিয়ার, রেকর্ড অ্যাসিস্ট্যান্ট, অপর ডিভিজন ক্লর্ক, স্টাফ কার ড্রাইভর পাই নিযুক্তি সূচনা, যাহার বেতন স্তর 19,900-1,23,100 টাকা পর্যন্ত রয়েছে। এই সূচনার সমুদায় 106টি পদ খালি রয়েছে। 106টি পদ পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। সবিশেষ বিবরণী পাই mclt.gov.in/jobopenings কু যাই সূচনা পাইপারিবে। পরবর্তী নিযুক্তি সম্পর্কিত সূচনা, এই সূচনাটি ভারত সরকারক বয়নশিল্প মন্ত্রণালয় দ্বারা জারি করা যাইছি। যোগ্য প্রার্থী মানে গ্রুপ সি নন গেজেটেড পদবী পাই আবেদন করিপারিবে এবং সেমানকর নিযুক্তি বয়নসেবা কেন্দ্র যাহা কলকাতা, ভুবনেশ্বর, ভাগলপুর, রাঁচি, আগরতলা, ইম্ফাল, দিমাপুর, আইজল এবং গুয়াহাটি তথা বরগড় এবং ফুলিয়াঠারে নিযুক্তি সুযোগ পাইপারিবে। কনিষ্ঠ বুণাকারক পাই 10টি, কনিষ্ঠ মুদ্রকঙ্ক পাই 3টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পাই 3টি, অ্যাসিস্ট্যান্ট পাই 7টি এবং বড়েই পাই 4টি, সমুদায় 29টি খালি পদ রয়েছে। সবিশেষ বিবরণী পাই www.handlooms.nic.in রে সূচনা পাইপারিবে। শ্রোতাবন্ধু, পরবর্তী নিযুক্তি সূচনা জানিবা পূর্বরু আসন্ত শুনিবা এক গীত। কণ্ঠশিল্পী সোনু নিগম ও সুনিধি চৌহান, কথাচিত্র মুসে সাদিকা রোগী, সঙ্গীত অনু মল্লিক, গীতরচনা সমীর।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু সফল করিবা।

0: শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে আমি অধিক সাবধান হওয়া আবশ্যক। এই সময় জলবাহিত রোগ যেতিকি ক্ষতিকারক, প্রদূষিত পরিবেশ মধ্য কুপ্রভাব পকাই থাকে। বর্ষা ঋতুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অনদেখা করা অনুচিত। যে অপরিষ্কার পরিবেশর আমদেহ অসুস্থ হুয়ে সেথিপ্রতি সজাগ হওয়া ভালো। তেবে ঋতুকালীন স্বচ্ছতা বজায় রাখিবা দিগরে আমার কি দায়িত্ব রয়েছে? বর্ষা ঋতুরে পরিবেশকু স্বচ্ছ রাখিবা কেতে অপরিহার্য? পরিবেশ স্বচ্ছ সুন্দর রহিলে আমি কিপরি সুস্থ রহিপারিবা? স্বচ্ছতা আম জীবনর মূলমন্ত্র বলে ভাবিবা কেতে সমীচীন? এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে কহুছন্তি লেখিকা ডক্টর অন্তর্জিতা নায়ক।
1: বর্ষারে আষাঢ় শ্রাবণ মেঘ বরসে ঘন ঘন, গ্রীষ্মর তাণ্ডব পরে আশ্বস্তির বর্ষা নেই আসিছি বর্ষা ঋতু। কহিবাকু গলে বর্ষা কেবল যে এক ঋতু তাহা আদৌ নুহ। বর্ষা ঋতু হেলা প্রাণ সঞ্চারক। বর্ষা নহেলে মানুষের যেতিকি চিন্তা, বেশি বর্ষা হেলে বি সেতিকি চিন্তা। অল্প বর্ষা নিজ সাঙ্গে যেমিতি মরুড়ি খাদ্য অনটন আনিব, বেশি বর্ষা সেমিতি বন্যা বিপর্যয় মধ্য সাঙ্গে নেই আসিব। সেথিলাগি বর্ষা ঋতু আসিগলে আমকু টিকিয়ে অধিক সতর্ক হেবার অছি। আজির আলোচনার প্রসঙ্গ বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সাধারণত আমি দেখি থাও যে বর্ষা আসিগলে অনেক রোগ ব্যাধি আসি থাকে। কেতবেলে কাশ, থন্ডা, জ্বর তো কেতবেলে ঝাড়া বান্তি ভলি রোগ আমাকু হইথায়। আউ পিলামানে এহার প্রমুখ শিকার হুয়ন্তি। কিন্তু কোন এহা সবু বর্ষা যোগু হইথায়? না, বর্ষা দিনরে বা বর্ষা ঋতুরে আম পরিবেশর উপযুক্ত যত্ন ন নেবা ফলরে এহা সবু হইথায়। এইটি মু কিছি সাধারণ উদাহরণ দেই বুঝাইবি। এবে বি বহুত আম্ব গছ অছি যেউথরে পাচিলা আম্ব অছি, হেলে বর্ষা ফলরে আম্বরে পোক লাগি যাউছে বা পাচিলা আম্ব তলে পড়ি ফাটি যাউছে ও বর্ষারে কাদু হয়ে যাউছে। সেথিলাগি আমি কোন করুছন্তি না, সেই সব পাচিলা ফাটিলা আম্বকু, হ্যাঁ পণস মধ্যে পাচিলা পণস যে পড়ি ফাটি যাউছে তাকু সাউটি আমি কোন করুছন্তি রাস্তা কড়রে ঠুলাই দেউছন্তি, যাহা ফলরে সেই সব জিনিস মাছি মানুকু বেশি আকর্ষণ করুছে। যদি আমি তাহা গরু গাইঙ্কু দেই দিয়ন্তে বা বন্ধ ডস্টবিন রে রখি ঠিকরে ফোপাড়ন্তে তেবে পরিবেশর সুরক্ষা করি হুয়ন্তা। রাস্তা কড়রে অলিয়া কুড়াইবা নীতি আজি যাই কিছি লোকঙ্কর যাই নাহি। বিশেষ করে বস্তিরে রহুথুবা লোকমানে অলিয়া আনি রাস্তা কড়রে কুড়াই দিয়ন্তি বা কিছিটা কুড়াদানি থায়ে যাহার ঢাঙ্কুনি নথায়। বর্ষা হেলা মাত্রে অলিয়ারে পানি মিশি তাহা পুত্তি গন্ধময় হুয়ে ও মশা মাছিঙ্কর বংশবৃদ্ধি করিবা স্থান পাল্টি যায়। সেথিলাগি বর্ষা ঋতুরে রাস্তা কড়রে বা খোলা জাগারে অলিয়া ন কুড়াই কুড়াদানিরে পকাইবা কথা। কুড়াদানির মধ্যে ঢাঙ্কুনি থিবা কথা, যেমতি বর্ষা পানি তা ভিতরে ন পশিব। বর্ষা ঋতুরে যদিও পাগ থন্ডা হয়ে যায়, হেলে গুলুগুলিটা অধিক অনুভব হুয়ে। সেথিলাগি আমি কুলর মধ্যে ব্যবহার করি থাও। হেলে বেড়ে বেড়ে অধিক দিন লাগি যেতবেলে বর্ষা লাগি রহে আমি লগাতার বহু দিন পর্যন্ত কুলর ব্যবহার করি নথাও। তো কোন হুয়ে না, সেই কুলর পানিরে মশা অন্ডা দেই থায়, যাহা পরবর্তী সময়রে ডেঙ্গু ভলি রোগ করি থায়। তাহা ছড়া বাড়ি বগিচারে কেউঠি খালি কুণ্ড, বাল্টি, মগ বা প্লাস্টিক ডবা বা এমিতি অনেক জায়গায় পানি জমিকি রহিথায়, যাহা ডেঙ্গু মশার অন্ডা দিয়া স্থলী হইথায়। সেথিলাগি এইভাবে জায়গা মানকরে পানি জমিবাকু দেবা নাহি, সফা রখিবা। অব্যবহৃত কুলররে থিবা পানিরে ডেটল কিংবা কিরোসিন পকাইবা বা তাকু সফা করি দেবা। মঝিরে মঝিরে ঘর চারিকড়ে ব্লিচিং কিংবা ফিনাইল পকাই সফা করিবা, যাহা ফলরে পরিবেশকু স্বচ্ছ রখি হেব। বর্ষা ঋতুরে ঘর আখপাখরে বা চারিকড়ে থিবা সবু ঘাস খুব শীঘ্র শীঘ্র বড়ি থান্তি। ঘাস বণ হইগলে বি সেথিরে সাপ বেঙ্গ রহিবার ভয় মধ্য থায়। সেথিলাগি কিছি লোক ঘাস মারিবাকু কিছি রাসায়নিক ব্যবহার করন্তি, যাহা ফলরে ঘাস এতে শীঘ্র আউ বড়ি নথায়। হেলে তাহা ব্যবহার করিবা ফলরে মাটি বা ভূতল জল দূষিত হইথায় এবং অন্য উদ্ভিদঙ্ক উপরে মধ্য তাহা প্রভাব পকাইথায়। ଏହା ବ୍ୟତୀତ ଅନେକ ପକ୍ଷୀ ବା ଉପକାରୀ କୀଟ ଏବଂ ଅନ୍ୟ ଜୀବଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ତାହା ବିଷାକ୍ତ ହୋଇପାରେ। ତାହା ବେଳେବେଳେ ମଣିଷ ଲାଗି ମଧ୍ୟ ହାନିକାରକ। ସେଥିଲାଗି ବର୍ଷା ଋତୁରେ ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ଲାଗି ଏହିସବୁ ରାସାୟନିକ ବ୍ୟବହାର ଠାରୁ ନିବୃତ ରହିଲେ ଭଲ। ତାହା ଛଡ଼ା ବର୍ଷା ଦିନରେ ଗୃହପାଳିତ ପଶୁ ଯେପରି ଗାଈ ମଇଁଷି କୁକୁରକୁ ରାସ୍ତାକୁ ଛାଡ଼ିବା ଅନୁଚିତ, କାରଣ ସେମାନେ କରୁଥିବା ମଳମୂତ୍ର ବର୍ଷା ପାଣି ସଂସ୍ପର୍ଶରେ ଆସି ପରିବେଶକୁ ଅପରିଷ୍କାର କରନ୍ତି। ନାଳ ନର୍ଦ୍ଦମା ବା କାଦୁଆ ଜାଗା ତାକୁ ସଫା ରଖିବା ଉଚିତ। ଆଜିକାଲି ଆମେ ସେହିସବୁ କାଦୁଆ ବା ଓଦାଳିଆ ମାଟିଠାରୁ ଦୂରେଇ ରହିବା ପାଇଁ କ'ଣ କରୁଛନ୍ତି ନା, ଚାରିଆଡ଼େ ସିମେଣ୍ଟ ବା କଂକ୍ରିଟ କରିଦେଉଛନ୍ତି, ଯାହାଫଳରେ ବର୍ଷା ଋତୁରେ ହେଉଥିବା ବର୍ଷା ମାଟି ଭିତରକୁ ଆଉ ଯାଇପାରୁ ନାହିଁ ବା ମାଟି ସେହି ବର୍ଷା ପାଣିକୁ ଆଉ ଶୋଷି ପାରୁ ନାହିଁ। ମାଟି ସଂସ୍ପର୍ଶରେ ବର୍ଷା ପାଣି ନ ଆସୁଥିବାରୁ ମାଟି ତଳକୁ ପାଣି ଯାଇପାରୁ ନାହିଁ, ଯାହାଫଳରେ ଭୂତଳ ଜଳର ସ୍ତର ବର୍ଷା ଋତୁରେ ଯେତିକି ପରିମାଣରେ ବଢ଼ିବା କଥା ସେତିକି ବଢ଼ୁ ନାହିଁ। ଏଥିପ୍ରତି ମଧ୍ୟ ଟିକେ ଯତ୍ନବାନ ବା ଦାୟିତ୍ୱବାନ ହେଲେ ଆମେ ବର୍ଷା ଋତୁରେ ପରିବେଶର ସୁରକ୍ଷା କରିପାରିବା ଓ ନିଜେ ମଧ୍ୟ ସ୍ୱଚ୍ଛ ଓ ସୁସ୍ଥ ରହିପାରିବା।
0: ଶୁଣୁଥିଲେ ଆଲୋଚନା ବର୍ଷା ଋତୁରେ ପରିବେଶର ସୁରକ୍ଷା, ଏ ସମ୍ପର୍କରେ କହୁଥିଲେ ଲେଖିକା ଡକ୍ଟର ଅନ୍ତର୍ଜିତା ନାୟକ। ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖି ବିଦାୟ ନେଉଛୁ। ନମସ୍କାର।

0: জুহার। পহেলা মুখ্য খবর। বিকশিত ভারত নিশ্চিত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন আনুষ্ঠানু সারা দেশে হেলা লাগু। মুখ্য শাসন সচিবঙ্কর অধ্যক্ষতাতে ভুবনেশ্বর হেলা সচিবস্তরীয় বৈঠক। ঝারসুগুড়া জেলার 25টা প্রমুখ প্রকল্প কার্যকারিতা লাগি তিয়ার হেলা রোডম্যাপ। মৌসুমী বর্ষা লাগি জলবন্দী আশঙ্কা থিবানু সবু সহরাঞ্চল স্থানীয় সংস্থাকে সতর্ক রহবারকে নির্দেশ দেলে রাজ্য সরকার। আউর অনসর পিণ্ডিনে জ্বরে পড়িথিবার মহাপ্রভু মানকর চালিছে গুপ্ত সেবা নীতি। এথর পুরা খবর। বিকশিত ভারত নিশ্চিত রোজগার আউ আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন 2025 আনুষ্ঠানু সারা দেশে কার্যকারী হয়েছে। কেন্দ্র গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের সূচনা অনুসারে ভিবিজি রামজি আইন অধীনটি ফি আর্থিক বছরে 125 দিনর নিশ্চিত কাম যোগাই দেবার ব্যবস্থা রয়েছে। ধারি সময় ভিতরে কাম নাই হলে ভত্তা দিয়া। চলতি আর্থিক বছরে ই যোজনার কার্যান্বয়ন লাগি 95,692 কোটি টঙ্কার ব্যয়বরাদ করা যাইছে। ভিবিজি রামজি আইন আঘনু প্রচলিত থিবার 2005 মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চিত কর্মনিযুক্তি যোজনা বদলা কার্যক্ষম হয়েছে। 2025-26 আর্থিক বছরে 12,17,00,000 লোক ই গ্রামীণ কর্মনিযুক্তি যোজনাতে সামিল অছন। ই সময় ভিতরে কর্মনিযুক্তি দেইকরি 184,68,00,000 শ্রম দিবস তৈয়ার করা যাইছে। সরকারি বাবদে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ডিবিটি জরিয়ে 27,67,00,000 টঙ্কা দেইছন। সরকারি সূচনা অনুসারে 4,90,00,000 পরিবার 2025-26 বছরে লাভ পাইছন। ই নূয়া আইনটি গ্রামীণ বিকাশ ও পরিবার মানুষ সশক্ত করবার আর আর্থিক সুরক্ষা বাগির বিষয় উল্লেখ রয়েছে। 2047 বিকশিত ভারত লক্ষ্যকে নজর রখিকি নূয়া আইন লাগু করা যাইছে। ওড়িশা বিধানসভা আজ বাচস্পতি সুরমা পাঢ়ীঙ্কর 2 বছর নেতৃত্ব উপরে আধারিত 2টা কফি টেবুল বুক উন্মোচন হবার সহিত গোটে নূয়া ফিজিওথেরাপি সেন্টর উদ্ঘাটিত হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতার উন্মোচন করিকি কহিছন ই বহি জুয়ান পিঢ়ি আর গবেষক মানকর লাগি অমূল্য হবা। বিধানসভার ডিজিটাইজেসন আউ ঐতিহাসিক আইন লাগি সে বাচস্পতি প্রশংসা করিছন। নূয়া ফিজিওথেরাপি সেন্টর জরিয়ে বিধায়ক আগর বিধায়ক কর্মচারী আউ খাস করে বয়স্ক ব্যক্তি মানে লাভ পাইবে। কার্যক্রমটি উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও, রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী, সরকারি দল মুখ্য সচেতক, উপমুখ্য সচেতক আউ বিধায়ক মানে উপস্থিত থিলে। মুখ্য শাসন সচিব অনুগর্গঙ্ক অধ্যক্ষতাতে ভুবনেশ্বর খারবেল ভবনঠানে আজ সচিবস্তরীয় বৈঠক হয়েছে। বৈঠকটি ডাটা ভিত্তিক নীতি নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আর্থিক অগ্রগতি ও ঝারসুগুড়া জেলার 25টা প্রমুখ প্রকল্প কার্যকারিতা লাগি রোডম্যাপ বাবদে সমীক্ষা করা যাইছে। মহিলা উদ্যোগী প্ল্যাটফর্ম, কেজিনু পিজি তক মাহালিয়া পাঠপড়া, অন্নপূর্ণা যোজনা বাগি যোজনা মানকর সফলতা উপরে আলোচনা করবার সহিত বিভাগীয় কার্যদক্ষতা ও সময়া ভিতরে কার্যান্বয়ন উপরে মুখ্য শাসন সচিব জোর দিয়েছিলেন। ইলেকট্রোনিক্স ও সূচনা প্রযুক্তি বিভাগ তরফ ওড়িয়া ভাষার এআই আধারিত ভয়েস বোট ও ওড়িয়া ওসিয়া টেকনোলোজি উপস্থাপন করা যাইছিলা। ইতার সহিত ঝারসুগুড়াকে গোটে সমন্বিত বিকাশ মডেল বনাবার লাগি স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, যা সুবিধা, বিমান বন্দর সম্প্রসারণ, ডিজিটাল সেবা আ সবুজ শক্তি বাগির 25টা রণনৈতিক ক্ষেত্র উপরে ঝারসুগুড়া জেলাপাল রোডম্যাপ উপস্থাপন করেছিলেন। ভুল থিবার পড়া বহি মানকু হটেই করি সরকার নির্ভুল বহি যোগাই দেবে বলি বিদ্যালয় ও গণশিক্ষা সচিব এন থিরুমালা নায়ক কহিছন। ভুবনেশ্বর ঠানে সাংবাদিক মানকু সূচনা দেইকরি শ্রী নায়ক কহিছন নূয়া বহি আসবার তক রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটি তরফ ওসেপা জরিয়ে জিলা শিক্ষা অধিকারী মানকু দিয়া যাইথিবার সংশোধিত তথ্যকে নেইকরি পাঠ পড়া যিবা, ভুলকে পুরাপুরি সুধরাবার উত্তর বহি মিলবা, পূর্ণচন্দ্র ভাষাকোষ আউ অলগা ওড়িয়া অভিধানকে নেইকরি বহিতি থিবার শব্দ আউ ব্যাকরণগত ভুলকে তর্জমা করা যাউছি বলি গণশিক্ষা বিভাগ সচিব শ্রী নায়ক কহিছন।
1: আমার আজি অলরেডি এ যে সংশোধিত বহি ওয়েবসাইট রে রাখিবা পাইঁ ব্যবস্থা করুছু। সংশোধিত তথ্য বর্তমান যে নূয়া বহি পৌঁছাইবা পর্যন্ত এটা শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ তাপর তাঁর ওরিয়েন্টেসন বি করা যাব, ইয়া উপরে তর্জমা করিকি যা আবশ্যক স্থলে সংশোধিত করে নূয়া পাঠ্যপুস্তক তৈরি করিবা পাই রাজ্য সরকার নিষ্পত্তি নেইছন্তি আর সেই অনুসারে খুব শীঘ্র আমি দেওয়া পাই লক্ষ্য রাখছু। বিশেষজ্ঞঙ্কর পরামর্শ নেওয়া পাই আমি গোটে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওছু, পোর্টাল ওয়েবসাইট মাধ্যমে তাকে দিয়াযিব আউ তা উপরে লোকঙ্কর যদি কিছু আপত্তি বা সাজেশন তাকে বি আমি বিচার করি।
0: ନିଶା କାରବାର ବିରୋଧୀ ଓଡ଼ିଶା ପୁଲିସର ଅଭିଯାନକେ ବଡ଼ ସଫଳତା ମିଳିଛି।

ধর গোকুলে নাই পোকা জঞ্জালে জালে মুই জুহার কলি তোর পাদর তলে সোনা রূপা ছতর তলে পনত ঢাপি ধর গোকুলে নাই পোকা জঞ্জালে জালে।